0: तुमको भाभी
1: मंदिर निशक तो एक अरेना मांड चिक दे मांड चिक या दे मनुनुफोन ऐसा फट तुमको फट से फावांट अकुरे नो दे वोज़ ना नुनुफोन जब अटम शो दिया रिफ़ट्सेरे नॉन फ़िटे किंदरा लेटुए चाइना इकुल क्लूनन फ़से फ़िवेरन ऐसे फ़नाशुएशुनन फ़ान्दने दे यिम मापुटिचन फ़से नन्ना मलगासी न्यांतुं दिजो रिफ़ मांचे नो दे चाइए फ़ाइनिम फ़ायान्री अमातंबुन यान रुतलुर राइशनो अम्लाफ़ुं पुल्टिंग जाये चिश्फ़ान Afaka ameanao fahafapo tanteraka amin'ny lafiny rehetra nefa ianao hitaky. Izany hoe zavatra hafa zany no andrasana amin'ny politika fa tsy mifota tsy mifitsinjarana hoe mena an'izao mena an'izao mena. Tsy misy vola anaovana an'izany ary namena an'izany ary raha zato ampandriana mbola tsy nisy nahavelona olana raha zato ampandriana. Aloha tsorona ny resaka. Inona izany no andrasana fitondram-panjakana? Ny fitondrasana fitondram-panjakana sy amin'ny fiainana politika amin'ny ankamoany de ny an'ny ny ahazony rehetra mahatsapa ny ahafahany aika hiroso amin'ny fandrosoana. Zay no andrasana. Ary zavatra zay tsy resaka fananana zay, tsy resaka fahantrana zay, fa resaka toetsaina zay zavatra zay. Zany hoe toetsain'olona ray mahavaika fahasairanana zay atrehana, mivonina ny atrika amin'ny fahasairanana ary mametraka paika azona manaraka zareo. Ka zay manahirana amin'le resaka. Ny tena marina rehefa lalinao le izy a, tsika mbola milona amin'le fisainana zay nentina nanjanahana ny malagasy. Le fisainana nentina nanjanahana malagasy de zavatra tsotra. Ny arena midadasika. Ny olona de lazaina fa tsy nainininina teto dondro. Ka noho izany a, mba tsy hahapotika na ho very fanahy reo arendreo sy azahoana mampiasa azy ho an'ny tany mandroso a, de zanahana le firenena. Zay no tezay ary zay foana no tezaina satria raha jerenareo hatramin'izay a, nasiana nandefitra foana ny malagasy a ampandrosoana ny firenena nefa hatramin'izao a aizany nefarantsika. Ka eo no mipetraka ary zay mametraka mazava tsara mihitsy fa amin'izao fotoana zao a efa misafotona zay resaka zay.
0: Sotra tombokolahy, sotra tombokovavy.